0: কফকো স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠায়ও মরুভূমি কর্পোরেশনের সহযোগিতা চান। প্রতিষ্ঠানটিও বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং এদেশে দ্বিতীয় একটি কফকো স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত না করা গেলে সাধারণ নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। এদিকে গতকাল হেপাটোলজিস্ট সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসা সেবার মান সমুন্নত রাখতে পারলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। এদিকে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস এর সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সমাজ সেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফেজুল আহমদ বীর বিক্রম বলেছেন, পতিত আওয়ামী লীগ বিশ্ব দরবারে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে প্রমাণ করতে চেয়েছিল, যা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি গতকাল তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত 153তম আইপিও সম্মেলনে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন। স্পিকার বলেন, সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ বলেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা বিবেচনায় রেখে সব ধরনের কূটনৈতিক পথ খোলা রাখছে বাংলাদেশ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে চীন, জাপান, আসিয়ান, জাতিসংঘ সহ আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ত করে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই সমাধান করছে সরকার। প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি নিয়েও আরও আলোচনা হবে বলেও জানান তিনি। নৌ পরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি গতকাল রাজধানীতে নৌ পরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। দেশের সকল নৌ ও স্থল বন্দরকে এর আওতায় আনা হবে। রোববার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিশ্বের 80% বন্দর পরিচালনা করে এমন শীর্ষ তিনটি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।
2: অর্থনৈতিক গতি, পার্শ্ববর্তী দেশের সাথে বাণিজ্য, এসবই সমুদ্র বন্দর, নদী বন্দর এবং স্থল বন্দরগুলি ব্যবস্থাপনার মধ্যে এর সার্থকতা নিহিত রয়েছে, এর অগ্রগতি নিহিত রয়েছে। কিন্তু দুর্ভাগ্যতে আমরা সেই স্ট্র্যাটেজি এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারি,
1: রাষ্ট্র যখন কোন উন্নয়নের দিকে অগ্রসর হয় তখন একটা গোষ্ঠী অস্বস্তিতে পড়ে যায়।
2: আমরা যখন নৈতিক কিছুর সাথে পরিচিত হতে যাই তখন আমাদের সমাজের একটা অংশ একটু অস্বস্তিতে ভোগে কিংবা আমাদেরকে একটু পেছন দিকে টেনে ধরার চেষ্টা করে। তো আজকে উদ্যোগ যে কাজটি হচ্ছে আমার ধারণা সবগুলো সমস্যা একটি সমন্বিত সমাধানের দিকে।
1: সেমিনারে আরো জানানো হয়, প্রথমবারের মতো সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের এই খসড়া নভেম্বর মাসেই জমা দেওয়া হবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন এবং পাঁচ দিনের টানা ছুটিকে নিরাপদ যাতায়াত নিশ্চিতে সড়ক রেল ও নৌপথে সম্মিলিত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গতকাল রাজধানীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত সভায় নির্দেশনা দেন। মন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী একই সাথে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা গুম খুন এবং দমন পীড়নের মাধ্যমে দেশের সমস্যা সমাধানের চেষ্টা করেছে। তিনি গতকাল রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিসিএস তথ্য ক্যাডারের পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় কৌশলগত পূর্ণ তথ্যের বিপণনে দক্ষতা ভিত্তিক জ্ঞানের পাশাপাশি দ্রুততার সাথে প্রচার করা প্রয়োজন, এর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।

0: تقعد دوت খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের এক বৈঠক গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্হিত হয়। পরে জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান ব্যবস্থাপনা থেকে শুরু করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে খোলামেলা ও বিশদ আলোচনা হয়েছে। চিফ হুইপ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোন ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এবারের স্থানীয় সরকার নির্বাচন কোন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলেও জানান তিনি। চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, দলের পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির 5% উন্নীত করা হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। তিনি গতকাল জার্মানির বার্লিনে মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্য নিরাপত্তায় দক্ষিণ দক্ষিণ অংশীদারিত্ব সংকট থেকে সহনশীলতার পথে শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে একথা বলেন।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: দেশব্যাপী আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থ সামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু বিক্রিয়া সফল হয়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। গতকাল বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আগামী 2-3 মাসের মধ্যে রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। দুটি ইউনিট চালু হলে 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর ফলে পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং তথা পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমার পাশাপাশি শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।
3: লোডশেডিং যেটা বা দেখতে পাচ্ছি সেটা হয়তো অনেকটাই কমে যাবে, এবং এটা যেহেতু দীর্ঘমেয়াদী সাশ্রয়ী, এটার জীবনকাল প্রায় 60 বছর। তেল ভিত্তিক অথবা গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলি 20-25 বছর ধরে এগুলো আয়ু চলতে পারে, 60 বছর এবং 80 বছর ধরে যদি চালানো যায় তাহলে কিন্তু এটা অনেকটাই নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ দিতে পারে।
2: পারমাণবিক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের মতে, সবকিছুই নির্ভর করছে অতি স্পর্শকাতর এই কেন্দ্রের সুষ্ঠুভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার উপর।
3: শর্ত একটাই যে এই ধাপে যদি কোন ত্রুটি বিচ্ছুটি না ঘটে, সবগুলো যদি প্রথমবারের মতো সফলতার সহিত সম্পন্ন করা সম্ভব হয়, তাহলেই কিন্তু ডিসেম্বরের মাধ্যমে এই সময়কার পরীক্ষামূলক বিদ্যুৎ বিতরণ করা সম্ভব হতে পারে। সবকিছু ঠিকঠাক হয়ে ডিসেম্বরে যদি প্রাথমিকভাবে যে জাতীয় দিনে প্রথমবারের মতো 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তারপরে কিন্তু পাইলট কমার্শিয়াল অপারেশনে চলে যাবে, তখন কিন্তু এটা 40% খালি থাকবে না, এটা কিন্তু 100% কিন্তু পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ উৎপাদন।
2: ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হতে আরো 1.5 বছর সময় লাগতে পারে। অর্থাৎ দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে তখন যুক্ত হবে মোট 2,400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট চাহিদার প্রায় 10%। মোহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: ২৪ ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশু মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১২৭৩ জন। এদিকে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন এবং নতুন করে ২১৯৩ জন আক্রান্ত হয়েছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। হুতিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ ও সৌদি আরবগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সামরিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ১৩ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় দুই বাংলাদেশি নাগরিক সহ ১৩ জন নিহত হয়েছেন, আহতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি রয়েছেন। আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবারের হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং অপর ১১ জন আহত হয়েছেন। জিবুতির উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ১৫টি শিশুও রয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, এডেন উপসাগরে বাব আল মানদেব প্রণালীর কাছে এই নৌকাডুবির ঘটনায় প্রায় ৮২ জন প্রাণে বেঁচে গেছেন, তারা সবাই ইথিওপিয়ার নাগরিক। এ ঘটনায় আরও ৮৪ জন নিখোঁজ রয়েছেন। ৩০০ জনের বেশি যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একমাত্র টেস্টের চতুর্থ দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩২৯ রানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বেলা ১২টায় খেলা শুরু হবে। গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৩৪৬ ও ৬ উইকেটে ২২৩, আফগানিস্তান ২৪০। এদিকে ফয়সালাবাদে গতকাল ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বাংলাদেশ ৩২ রানে স্বাগতিক পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তানি নারী দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। আজ একই ভেন্যুতে লীগ পর্বের খেলায় স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৫৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৩৫ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির।

শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station. 89.6 FM. আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM.

89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station.

0: বাংলাদেশের চীনের জনগণের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত রেডিও টুডের ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না, সহযোগিতায় আপন নিবাস।
1: শুরু হচ্ছে আপন নিবাসের সহযোগিতায় রেডিও টুডের নতুন অনুষ্ঠান হ্যালো চায়না। অনুষ্ঠানটি শুনুন, আপনাদের মতামত জানান 8960 এই নাম্বারে।
2: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। শুনে নিই বিশেষ একটি অনুষ্ঠান।

নিবিড় সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র, আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই। পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলব। শরতের হিমেল হাওয়া ছুঁয়ে যেতেই বদলে গেছে চীনের প্রকৃতি। উত্তরের বরফ জমা হিমশীতলা হাওয়া থেকে বাঁচতে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণে ছুটছে পরিযায়ী পাখির দল। আর এই দীর্ঘ যাত্রাপথে তাদের জন্য সুস্থির নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে মধ্য চীনের হুনান প্রদেশের দক্ষিণ তংথিং হ্রদ। দীর্ঘদিন ধরে এই হ্রদের পরিবেশগত পুনরুদ্ধারের ফলে এখানে শুধু বিরল প্রজাতির সাদা সারস বা পানকৌড়ি নয়, বিলুপ্ত প্রায় মিলুহরিণের দলও এখন ঘুরে বেড়াচ্ছে আপন মনে। মানুষ ও প্রকৃতির এই সহঅবস্থানের দারুণ গল্প চলুন শুনে আসি।

শরতের মৃদু বাতাস নামার সাথে সাথেই চীনের প্রকৃতিতে শুরু হয় ভিন্ন এক পরিবর্তন। উত্তরের হিমেল হাওয়া এড়াতে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণে পাড়ি জমাতে থাকে পরিযায়ী পাখির দল। চলতি বছর পরিযায়ী পাখিদের যাত্রাপথে অবস্থিত মধ্য চীনের হুনান প্রদেশের ইয়াংজি নদীর তীরের দক্ষিণ তোংথিং হ্রদ জলাভূমি হয়ে উঠেছে প্রকৃতির এক অপূর্ব মিলন মেলায়। বছরের পর বছর ধরে নিরবচ্ছিন্ন পরিবেশগত পুনরুদ্ধার প্রকল্পের ফলে এই জলাভূমি এখন পরিযায়ী পাখিদের জন্য এক নিরাপদ ও প্রাণবন্ত আশ্রয়স্থলে পরিণত হয়েছে। পূর্ব এশিয়া অস্ট্রেলেশিয়া উড়ালপথের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যাত্রাবিরতি কেন্দ্র হল মধ্য চীনের হুনান প্রদেশের ইয়াং শহরের নানশিয়াং কাউন্টিতে অবস্থিত এই দক্ষিণ তোংথিং হ্রদ জলাভূমি। প্রতি বছর শরৎকালে আসার সাথে সাথে এখানকার তাপমাত্রা কমতে থাকে এবং উত্তর দিক থেকে আসা হাজার হাজার পরিযায়ী পাখি তাদের দীর্ঘ যাত্রাপথে বিরতি নিতে ও শীত কাটাতে এখানে এসে হাজির হয়। গেল কয়েক বছর ধরে স্থানীয় প্রশাসন ও পরিবেশবিদদের সমন্বিত প্রচেষ্টায় তোংথিং হ্রদ এলাকায় ব্যাপক পরিবেশগত পুনরুদ্ধার কাজ পরিচালনা করা হয়। এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে অন্যতম ছিল জলাভূমির স্বাভাবিক জল প্রবাহ নিশ্চিত করতে ইকোলজিক্যাল ওয়াটার রিপ্লেনিশমেন্ট বা পরিবেশগত পানি পুনঃপূরণ এবং জলাভূমির উদ্ভিদ প্রজাতির গুণগত মান ও বৈচিত্র্যের উন্নতি সাধন। ফলে জলাভূমির স্বাস্থ্যের যেমন ব্যাপক উন্নতি ঘটেছে, তেমনি এখানে গড়ে উঠেছে বন্যপ্রাণীর জন্য এক আদর্শ আবাসস্থল। শরতের সকালে এখানকার হ্রদের বুকে নামা ঘন কুয়াশা আর শিশির ভেজা ঘাসের মাছ দিয়ে আকাশ জুড়ে ডানার শব্দে মুখরিত হয়ে ওঠে চারদিক। চীনের প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা বেশ কিছু বিরল প্রজাতির পাখি এখন নিয়মিত দেখা যাচ্ছে এই জলাভূমিতে। এদের মধ্যে অন্যতম হল ওরিয়েন্টাল স্টর্ক বা সাদা সারস। উঁচু গাছে বা কৃত্রিম টাওয়ারে গড়ে তোলা বিশালাকার নীড়ে ছানাদের মুখে খাবার তুলে দিচ্ছে সারস বাবা মা। এমন দৃশ্য যেন এখানকার প্রকৃতির এক মমতাময় চিত্রপট তুলে ধরে। শুধু আকাশের ডানাওয়ালারাই নয়, জলাভূমির পানিতে ও কাদামাটিতে ডানা মেলে খেলা করছে বন পানকৌড়ি সহ নানা প্রজাতির বুনো পাখি। জলজ উদ্ভিদ ও মাছে সমৃদ্ধ এই জলাভূমি পরিযায়ী পাখিদের দীর্ঘ ভ্রমণের শক্তি সঞ্চয়ের এক নিখুঁত কেন্দ্র। তবে কেবল পাখিতেই সীমাবদ্ধ নয় এই পরিবেশগত পুনর্জাগরণ। জলাভূমির বুক চিরে শান্ত পানিতে ও কাদা মাটিতে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে দেখা যায় মিলু হরিণের দলকে। একসময় চরম সংকটাপন্ন থাকা এই হরিণগুলো এখন তোংথিং হ্রদের জলাভূমিতে নতুন করে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে। হাঁটু পানিতে সারিবদ্ধভাবে হরিণের দলের হেঁটে যাওয়া এবং কাদা পানিতে আনন্দিত বিচরণের আকাশপথের দৃশ্যগুলো এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক সুস্পষ্ট প্রমাণ। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে এখানে শীতকালীন পরিযায়ী পাখির সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় পরিবেশবিদরা। উত্তরের বরফাবৃত অঞ্চল থেকে আসা লাখ লাখ পরিযায়ী পাখির ডানা ঝাপটানো আর তাদের কলকাকলিতে মুখর এই জলাভূমি পুরো শীতকাল জুড়ে এক উৎসব মুখর পরিবেশ ধরে রাখবে। মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার কারণে গড়ে ওঠা এই পরিবেশগত পুনরুদ্ধার প্রকল্প প্রমাণ করে যে সদিচ্ছা থাকলে ধ্বংসের মুখ থেকেও ফিরিয়ে আনা যায় একটি পুরো বাস্তুতন্ত্রকে। দক্ষিণ তোংথিং হ্রদ এখন কেবল পরিযায়ী পাখিদের যাত্রাবিরতি কেন্দ্র নয়, বরং এটি মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক উজ্জ্বল নিদর্শন।

0: প্রকৃতির নিজস্ব ক্যানভাসে ভোরের আলো যখন আলতো করে ছুঁয়ে যায় নদী আর পাহাড়কে, তখন সৃষ্টি হয় এক ভিন্ন মায়াজাল। পাহাড়, নদী আর কুয়াশার এই অপূর্ব মৈত্রী যুগে যুগে মানবজাতিকে মুগ্ধ করে এসেছে, এনে দিয়েছে আত্মিক প্রশান্তি। বলছি, দক্ষিণ চীনের এক নৈসর্গিক জনপদে সম্প্রতি ধরা পড়েছে ভোরের আলোছায়ার এমনই এক চিরন্তন ও অবিস্মরণীয় সৌন্দর্য। সেই সৌন্দর্যের গল্প চলুন শুনে আসি।
1: মেঘের কোল চিরে বেরিয়ে আসা ভোরের প্রথম আলো আর কুয়াশার চাদরে ঢাকা পাহাড়, সব মিলিয়ে যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক রূপকথার দৃশ্য। দক্ষিণ চীনের কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুয়েলিনের ইয়াংশুও কাউন্টিতে অবস্থিত লি নদীর ওপর বাইশা বেতে গত 26 সেপ্টেম্বর ক্যামেরাবন্দী হয় সূর্যোদয়ের এই মনোরম রূপ। শান্ত নদীর বুক ছিঁড়ে ভেসে আসা আলোকরশ্মি আর চারপাশের সবুজ পাহাড়ের মায়াবী পরিবেশ এক অলৌকিক প্রশান্তির আবহ তৈরি করে। কুয়াশা ও ভোরের আলোর এই মেলবন্ধন পুরো এলাকাকে এক স্বপ্নপুরীতে রূপ দেয়, যা প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের মুগ্ধ করার পাশাপাশি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর নিজস্ব রূপ সৌন্দর্যের অনন্য মহিমা।
0: আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন, জীববৈচিত্র্য রক্ষায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। এখন শরৎকাল, নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, চারদিকে মৃদুমন্দ হাওয়া আর কাশফুলের দোল, প্রকৃতিতে ছড়িয়ে থাকে শান্ত ও স্নিগ্ধ এক আবহ। এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় সবুজের গুরুত্ব। শরৎকালেও আমরা চাইলে আমাদের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে পারি এবং পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি। পাশাপাশি আশেপাশে পানি নিষ্কাশন ঠিক রাখা ও মশার বংশবিস্তারে বাধা দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

0: মাথায় কি গোবর ঠাসা আছে? জল ফেলতিস আমার মেয়ের উপরে, হারাম জাদা মারবো এক চট।
1: আটকুড়োর বেটা,
0: আমার আমার মেয়েকে বিয়ে করা হচ্ছে, লক্ষ্যর কথা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু। প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত হবে, জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী। 5 ধাপে সম্পন্ন হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট গ্রহণ 21 জানুয়ারি। দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের 2 অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। এবং আবুধাবি টেস্টে আগামীকাল শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট আর আফগানিস্তানের 347 রান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। আজ সচিবালয়ে ঢাকা 17 আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। সাক্ষাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানান। তারা সনাতন সম্প্রদায়ের কল্যাণে BNP সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন এবং পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির ক্রান্তি লগ্নে যখন ধর্ম বিবেচনা করা হয়নি তখন অন্য কাজে ধর্ম বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছিল। তারেক রহমান বলেন, একজন সরকার প্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা তার দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশু নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুর কল্যাণে সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন।
2: বিদ্যালয়ে যাওয়ার পর থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের সরকার বারবার করে বলছে যে এক্ষেত্রে জিরো টলারেন্স করা হবে। আসুন আমরা এখন বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন গর্বের সঙ্গে বলবে এই দেশ আমার, এই ভবিষ্যৎ আমার।
0: রাষ্ট্রপতি বলেন ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখতে এবং ছোটবেলা থেকে ছেলেদেরকে মেয়েদের সম্মান করতে শেখাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের নারী স্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে দ্য মোমেন্ট ইজ নাও আনলকিং নিউ ক্যাপিটাল ফর উইমেন্স হেলথ বিয়ন্ড এইড শীর্ষক এক অধিবেশনে এই আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন নারী স্বাস্থ্যের বিনিয়োগ কেবল স্বাস্থ্য সেবায় ব্যয় নয়, এটি মানব সম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতির ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তিনি বলেন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মাতৃস্বাস্থ্যের প্রচলিত সেবার পরিধি বাড়িয়ে কিশোরীদের রক্ত স্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের আক্রান্তকারী প্রাণঘাতী ক্যান্সার মোকাবেলায় বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজএম জাহিদ হোসেন জানিয়েছেন ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত করা হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সমাজ কল্যাণ মন্ত্রী জানান ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে সারা দেশে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে যা আগামী মাসে শেষ হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো ডেটাবেজ প্রস্তুত করা হবে। বিস্তারিত প্রতিবেদনে
3: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক 4.5 কোটি পরিবারের তথ্য সংগ্রহ করে ডাটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হোসেন। সমাজ কল্যাণ মন্ত্রী জানান নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাবলম্বিতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সরকারের অন্যতম অঙ্গীকার।
4: আমাদের আর কোন ত্রুটির সম্ভাবনা আমরা মেপেছি, প্রত্যেক জায়গায় দেওয়ার পর আমরা আবার রিভিউ করেছি, রিভিউ করে দেখা গেছে যে কোন অবস্থাতেই 2-3% ক্রস করে নাই।
3: প্রেস ব্রিফিং এ সমাজ কল্যাণ মন্ত্রী আরো জানান আগামী 30 নভেম্বরের মধ্যে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে, ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেস প্রস্তুত করা হবে।
4: আমাদের একটা বক্তব্য আছে যে ফ্যামিলি কার্ডের পিছনে আপনাকে যেতে হবে না, ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে যাবে, অর্থাৎ ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা ওনারা আপনার ডোর স্টেপস মানে প্রতিটা ঘরে ঘরে যাবে এবং ঘরে বসে তথ্য সংগ্রহ করবে। কোন অবস্থাতেই কোন অফিসে বা কোন কারো আমি না বা একবার পাড়ায় বসে সবার গুলো কালেক্ট করবে, দিস ইজ নট দি সিস্টেম। এবং এটা মনিটর করার জন্যই এটা আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মাত্র সহায়তা আমরা এটাকে ফলো করছি যাতে আমাদের তথ্য সংগ্রহ যত দূর সম্ভব ত্রুটিমুক্ত হয়।
3: আগামী 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে যোগ্য সকল পরিবার এই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের বৈধ প্রবেশ সহজ করতে ইউরোপীয় ইউনিয়ন ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতা কামনা করা হয়। বৈঠকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 750 জন দক্ষ কর্মীর ইউরোপীয় সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে ইইউ ভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞদের বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন দেওয়ার আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন শূন্যের কোটায় নামিয়ে এনে ইউরোপের শ্রমবাজারে শতভাগ বৈধ ও দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি করতে চায় সরকার। ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার অবৈধ অভিবাসন কমলে বৈধ উপায়ে বাংলাদেশি কর্মীদের ইউরোপের শ্রমবাজারে প্রবেশ সহজ হবে। পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউপি নির্বাচনী কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী 21 জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, 29 এপ্রিল তৃতীয় ধাপ, 13 মে চতুর্থ ধাপ এবং 27 মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া কাসেম। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। তিনি আজ তার কার্যালয়ে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে এক সভায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক আকাশপথে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর মধ্য দিয়ে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চায় সরকার। এ লক্ষ্যে সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এতে অংশ নেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা। আলোচনা হয় সম্ভাব্য গন্তব্য ও ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে।
6: কক্সবাজার এয়ারপোর্ট আমাদের নতুন করে এয়ারপোর্টটা করেছি আমরা, সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করবো। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি একটা সময় দিবেন। আমরা আশা করছি যে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে সময়টা পাবো, কারণ ওপেনিং সেরিমনিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবেন।
5: প্রাথমিক পর্যায়ে কোন কোন দেশে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব তা নির্ধারণে কাজ চলছে। পাশাপাশি কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী এয়ারলাইন্স গুলোর সঙ্গেও আলোচনা করছেন সংশ্লিষ্টরা।
6: সেখানে কোন কোন এয়ারলাইন্স গুলি অপারেট করবে, সেই অপারেশনের জন্য আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এম ডি বিমান এবং এয়ারলাইন্স এর সকল স্টেক হোল্ডার যারা আছে, আমাদের টার্কি সহ অন্যান্য এয়ারলাইন্স যারা আছে, সবাই এখানে এসছেন। ওনাদের সঙ্গে আমরা একটা মিটিং করবো যে কোন কোন এয়ারলাইন্স গুলি আমরা হ্যান্ডেল করবো।
5: আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ বাড়বে। এতে পর্যটন, হোটেল ও পরিবহন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি বিদেশের সঙ্গে যোগাযোগও সহজ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার পর্যন্ত ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ রাষ্ট্রায়ত্ত সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ ইসলাম বলেছেন, সৌদি আরবে চলমান সংঘাতে আহত হয়ে রিয়াদের বিভিন্ন হাসপাতালে 24 জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তিনি আজ রাজধানীতে পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পথ পরিক্রমা শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে চলমান সংঘাত সেদেশে প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থান ও রেমিটেন্সের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এর প্রেক্ষিতে প্রচলিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কমাতে সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ বৈধ অভিবাসনকে উৎসাহিত করছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শামা ওবায়দ ইসলাম বলেন, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার দীর্ঘদিন ধরে কাজ করছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী সিনেমা হলে দর্শক বাড়াতে, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
6: সিনেমা হল বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকার আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকার আন্তরিক এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনার লিখিত আকারে আমাদেরকে প্রদান করবেন এবং আমরা এই বিষয়ে পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য আমরা দ্রুত গতিতে কাজ করব ইনশাআল্লাহ। আরেকটা জিনিস বলেছেন আপনারা, যে কন্টেন্ট গুলা বাংলাদেশে তৈরি হচ্ছে সেগুলা অনেক সময় অনুদানের সিনেমা হোক আর অন্য সিনেমা হোক, এগুলা হয়তো আপনারা হলে দিলেও দর্শক আসছে না। এটা কিন্তু হল মালিকদের এবং প্রযোজক পরিচালকদের একটা যৌথ ভাবে পরামর্শ করা উচিত যে কোন সিনেমা করলে আপনারা আসতে পারবেন।
0: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে প্রতিভার সন্ধানে কর্মসূচি চালু করা হচ্ছে উল্লেখ করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে প্রতিভাবান শিল্পী উঠে আসবে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে 33,851টি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

0: নানা আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ করি। দিবসটি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। মুদ্রানীতি ও রাজস্ব নীতি অর্থনীতিকে কিভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে, সে সংক্রান্ত গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। ব্যষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাই সামষ্টিক অর্থনীতির ভিত্তি। গবেষণালব্ধ এই মতবাদের জন্য দেশে তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি আজ এই ঘোষণা দেয়। ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস গণতন্ত্রের দাবিতে সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টের দিকে গণপদযাত্রা মার্চ ফর ডেমোক্রেসির আয়োজন করেছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে হাজার হাজার বিক্ষোভকারী একত্রিত হয়ে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। এতে বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয় এবং অভিযোগ করা হয় যোগ্য ভোটারদের মধ্য থেকে 13 কোটির বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও তেল গ্যাস স্থাপনাসমূহে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলার ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে রিয়াদ। যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান রিয়াদে WPC এনার্জি কংগ্রেসে এই অঙ্গীকার ব্যক্ত করেন। হুতিরা জানায় পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে তারা এই হামলা চালিয়েছে। খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিনের খেলা শেষে 3 উইকেটে 132 রান করেছে। টেস্টের শেষ দিনে আগামীকাল জয়ের জন্য তাদের আরও 347 রানের প্রয়োজন। আর বাংলাদেশের দরকার 7 উইকেট। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা। আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12:55।

0: ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত রেডিও টুডের ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না
1: 89.6 FM এ শুনুন প্রতিদিন রাত 10:30 থেকে 11:00 পর্যন্ত।
0: সহযোগিতায় আপন নিবাস।
2: শুরু হচ্ছে আপন নিবাসের সহযোগিতায় রেডিও টুডের নতুন অনুষ্ঠান হ্যালো চায়না। অনুষ্ঠানটি শুনুন, আপনাদের মতামত জানান 8960 এই নাম্বারে।
1: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। প্রথমে শুনে নিই বিশেষ একটি অনুষ্ঠান।
3: আধুনিক বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয়। জীবনকে আরও সহজ ও সুন্দর করতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিশ্বের তাবত বিজ্ঞানীরা। জ্ঞান বিজ্ঞানের নিত্য নতুন নানা খবর নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান বিশ্ব। বিজ্ঞান বিশ্বের 194তম পর্ব আজ আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শুভ আনোয়ার। বহুকাল ধরে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে আসছিলেন ধানের অঙ্কুরোদ্গম থেকে শুরু করে সোনালি শীষে রূপান্তরের জটিল কোষীয় কৌশল উন্মোচন করতে। সেই অধারা স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন চীনা বিজ্ঞানীরা। উদ্ভাবন করেছেন বিশ্বের প্রথম ত্রিমাত্রিক স্প্যাটিও টেম্পোরাল সেল অ্যাটলাস বা ধানের পূর্ণাঙ্গ কোষীয় মানচিত্র। বিস্তারিত থাকছে আমার করা একটি প্রতিবেদনে। একটি ক্ষুদ্র ধান বীজ থেকে কীভাবে চারা গজায়, কীভাবে তা ধীরে ধীরে বেড়ে ওঠে সবুজ থেকে সোনালী ধানের শীষে পরিণত হয়, তার সুনির্দিষ্ট কোষীয় প্রক্রিয়াগুলো অনুধাবন করা কৃষিবিজ্ঞানে এতদিন এক বড় চ্যালেঞ্জ ছিল। এবার সেই দীর্ঘদিনের জটিল বাধা দূর করে ধানের পূর্ণাঙ্গ জীবনচক্র ট্র্যাকিং এর মাধ্যমে বিশ্বের প্রথম ত্রিমাত্রিক স্প্যাটিও টেম্পোরাল সেল অ্যাটলাস বা কোষীয় মানচিত্র তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাদের এই সাফল্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী সেলে প্রকাশ করা হয়। এই বিশাল ও জটিল বৈজ্ঞানিক কর্মযজ্ঞটি সফল করতে দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অবস্থিত ইয়ানচৌয়ান ন্যাশনাল ল্যাবরেটরির নেতৃত্বে মোট 12টি গবেষণা প্রতিষ্ঠান এক ছাতার নিচে এসে কাজ করে। এতে যৌথভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে চীনের শীর্ষস্থানীয় বায়োটেক প্রতিষ্ঠান বিজিআই রিসার্চ এবং হুয়াচং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। গবেষকরা ব্যাপক পরিচিত জাপনিকা জাতের চংহুয়া 11 ধানের ওপর মূল পর্যবেক্ষণগুলো পরিচালনা করেন। এর জন্য তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত স্পেশিয়াল ওমিক্স, সিঙ্গেল সেল ওমিক্স এবং হাই থ্রুপুট সিকোয়েন্সিং প্রযুক্তির এক অভিনব সমন্বয় ঘটান। গবেষণার সার্বিক গভীরতা ও প্রাপ্ত বিশাল তথ্যভাণ্ডার সত্যি বিস্ময়কর। বিজ্ঞানীরা ধানের মোট 10 ধরনের প্রধান অঙ্গ ও টিস্যু এবং বৃদ্ধির 61টি ধারাবাহিক পর্যায়কে এই গবেষণার আওতায় আনেন। এতে 850,000-এর বেশি উচ্চমানের একক নিউক্লিয়াস ডেটা সেট এবং 340,000-এর বেশি স্পেশিয়াল ডেটা ইউনিট বিশ্লেষণ করে 119টি কোষের প্রকার ও 133টি সাবটাইপ নিখুঁতভাবে চিহ্নিত করা সম্ভব হয়। এই উচ্চ রিজলিউশনের সেল অ্যাটলাসের মাধ্যমে এখন থেকে প্রতিটি কোষের মলিকুলার বৈশিষ্ট্য, সুনির্দিষ্ট অবস্থান এবং সময়ের সঙ্গে বৃদ্ধির পর্যায়ে তাদের রূপান্তর স্পষ্ট ও দৃশ্যমানভাবে পর্যবেক্ষণ করা যাবে, যা ধান গাছ গঠনের অভ্যন্তরীণ কোষীয় সহযোগিতা অনুধাবনে যুগান্তকারী হাতিয়ার হিসেবে কাজ করবে। শুধু কোষীয় মানচিত্র তৈরি করেই ক্ষান্ত হননি এই গবেষকরা। বিশ্বব্যাপী ধান গবেষণাকে এক ধাক্কায় বহু দূর এগিয়ে নিতে তৈরি করেছেন একটি সিঙ্গেল সেল ফাউন্ডেশন মডেল। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মডেলটি বিপুল পরিমাণ ওমিক্স ডেটা অতি দ্রুত শনাক্তকরণ এবং বিশ্লেষণে বিপ্লব আনবে। এর ফলে ধানের ফলন ও মান বৃদ্ধিকারী গুরুত্বপূর্ণ জিনগুলো খুব দ্রুত চিহ্নিত করা যাবে, যা অতি অল্প সময়ে প্রতিকূল পরিবেশে সহনশীল ও উচ্চ ফলনশীল ধানের নতুন জাত উদ্ভাবনে বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে। কৃষি বিজ্ঞানীদের মতে চীনা গবেষকদের তৈরি সেল অ্যাটলাস কেবল ধান নয়, বরং ভবিষ্যতে অন্যান্য শস্যের কোষীয় রহস্য উন্মোচনেও ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। এটি কেবল গবেষণাগারের এক সাফল্য নয়, বরং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যার ক্ষুধা মেটাতে এবং খাদ্য সংকট দূর করতে নতুন আশা। মানব সভ্যতার অগ্রগতিতে সূক্ষ্ম সময় পরিমাপের প্রয়োজনীয়তা যখন প্রথাগত পারমাণবিক ঘড়ির সক্ষমতাকে স্পর্শ করে ফেলে, ঠিক তখনই আবির্ভূত হয়েছে নতুন প্রজন্মের অতি নিখুঁত প্রযুক্তির নিউক্লিয়ার অপটিক্যাল কুলক। বিস্তারিত থাকছে লুৎফর কবিরের কণ্ঠে।
4: বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের সময়ে পরিমাপের সূক্ষ্মতা সবসময় এক অনন্য মাইলফলক। বহুকাল ধরে বিশ্বের সবচেয়ে নির্ভুল সময় গণনার ভিত্তি হিসেবে কাজ করে আসছে প্রথাগত পারমাণবিক ঘড়ি। তবে আধুনিক বিজ্ঞানের চাহিদা এতটাই সুনির্দিষ্ট, পরমাণু ইলেকট্রন লেভেলের উপর ভিত্তি করে চলা এই পারমাণবিক ঘড়িগুলোর সীমানাও অতিক্রান্ত হতে চলেছে। সময় মাপার সেই চিরাচরিত ধারণাকে বদলে দিয়ে আবির্ভূত হয়েছে নতুন প্রজন্মের অতি নিখুঁত প্রযুক্তি নিউক্লিয়ার অপটিক্যাল ক্লক। একক পরমাণুর ইলেকট্রনের উপর নির্ভর না করে সরাসরি থোরিয়াম 229 পরমাণু নিউক্লিয়াসের ভেতরের শক্তি পরিবর্তনকে টাইম রেফারেন্স বা সময় মাপার মাপকাঠি হিসেবে ব্যবহার করে এই ঘড়ি তৈরি করা হয়েছে। প্রখ্যাত আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িক নেচারে এই গবেষণা সংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে। প্রচলিত পারমাণবিক ঘড়িগুলোতে পরমাণুর কেন্দ্রকে ঘিরে ঘুরে চলা ইলেকট্রন শক্তির স্তরান্তরকে সময় মাপার স্পন্দন হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু নতুন এই নিউক্লিয়ার অপটিক্যাল ক্লকের মূল পার্থক্য হল এটি পরমাণুর বাইরের ইলেকট্রনের উপর নির্ভর না করে সরাসরি পরমাণুর গভীরতম কেন্দ্র নিউক্লিয়াসের ভেতরের শক্তি পরিবর্তনকে সময় পরিমাপের মূল মাপকাঠি হিসেবে গ্রহণ করে। আজকের দিনের প্রচলিত সর্বাধুনিক অপটিক্যাল ঘড়িগুলো পরমাণুর বাইরের স্তরে থাকা ইলেকট্রনের গতিবিধি বা রূপান্তরের উপর ভিত্তি করে কাজ করে। তবে পরমাণুর আকার তুলনামূলক বড় হওয়ায় এগুলো বাহ্যিক পরিবেশে নানা বিঘ্ন ও তাপীয় ওঠানামার দ্বারা কিছুটা প্রভাবিত হয়। এর বিপরীতে পরমাণুর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় বাইরের পরিবেশের প্রতিকূল প্রভাব থেকে এটি প্রায় মুক্ত থাকে, ফলে এটি ভবিষ্যতে আরও অনেক বেশি নিখুঁত ও নির্ভুল সময় মাপার মানদণ্ড তৈরি করতে সক্ষম। মহাকাশ গবেষণা, স্যাটেলাইট নেভিগেশন এবং ডিপ স্পেস এক্সপ্লোরেশনের মতো ক্ষেত্রে যেখানে অত্যন্ত সূক্ষ্ম সময়ের হিসাব বা নিখুঁত টাইমকিপিং অপরিহার্য, সেখানে এই প্রযুক্তির ব্যবহার বিপ্লব ঘটাতে পারে। সিংহুয়া ইউনিভার্সিটির গবেষক তিং শিছিয়ানের নেতৃত্বে চীনা বিজ্ঞানীরা এই ঘড়ি তৈরিতে বড় কয়েকটি বাধা সফলভাবে পার করেছেন। প্রথমত, থোরিয়াম 229 পরমাণুর ভেতরের শক্তি পরিবর্তন নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার জন্য 148 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি বিশেষ অতিবেগুনী লেজার দরকার ছিল। বিশ্বের প্রথম দল হিসেবে তিং শিছিয়ানের গবেষকরাই এই বিশেষ লেজারটি তৈরি করেন।
3: আপনারা শুনছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞান বিশ্ব, সঙ্গে আছি আমি শুভ আনোয়ার। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে চীনের বিশাল সোলার পার্কগুলোর ভূমিকা সর্বজন বিদিত। তবে নতুন এক গবেষণায় উন্মোচিত হয়েছে এক চমকপ্রদ দ্বিমুখী সাফল্য। গবি মরুভূমির বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলো কেবল কার্বন নির্গমনই কমাচ্ছে না, বরং মরুভূমির ক্ষতিকর ধূলিঝড় প্রশমিত করে বাতাসকে পরিচ্ছন্ন রাখতেও ঢাল হিসেবে কাজ করছে। বিস্তারিত থাকছে আমার করা আরও একটি প্রতিবেদনে। চীনের উত্তর জুড়ে প্রতি বসন্তে নেমে আসে ধূলিঝড়, কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন এক বিস্ময়কর ইতিবাচক প্রভাবের। গোবি মরুভূমি এবং তার আশেপাশের গড়ে তোলা বিশালাকার সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলো কেবল কার্বনের ব্যবহারই কমাচ্ছে না, বরং শহরগুলোতে ছড়িয়ে পড়া ধূলি দূষণ প্রশমনেও বড় ভূমিকা রাখছে। নানচিং ইউনিভার্সিটির গবেষক ইয়েথিং হাও এবং তার সহযোগীদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, 2060 সালের মধ্যে চীনের কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে গোবি মরু অঞ্চলে সোলার প্যানেলের পরিধি বাড়ালে উত্তর চীনে বসন্তকালীন বায়ুবাহিত ধূলিকণার ঘনত্ব গড়ে প্রায় 14% পর্যন্ত কমে আসতে পারে। আন্তর্জাতিক সাময়িকী জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স এ তাদের গবেষণাটি প্রকাশ করা হয়। মরু অঞ্চল থেকে ধূলিকণা বাতাসে উড়ে বৈশ্বিক বায়ুদূষণের এক বড় কারণ হয়ে দাঁড়ায়। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 200 মেট্রিক টন ধুলা বাতাসে মেশে। গোবি মরুভূমি থেকে শক্তিশালী বাতাসের তোরে খনিজ কণা ও মাটি শয়ে শয়ে কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেজিং এর মতো বড় শহরগুলোতে আছড়ে পড়ে। 2013 সালে চীন জাতীয় বায়ুমান কার্য পরিকল্পনা চালু করার পর জীবাশ্ম জ্বালানি ধোঁয়া কমিয়ে সূক্ষ্ম কণা উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে। তবে এর ফলে মোট বায়ুদূষণের মাঝে তুলনামূলক বড় আকৃতির ধূলিকণার অনুপাত 2013 সালে সালের 55% থেকে বেড়ে 2023 সালে 65% দাঁড়িয়েছে। অর্থাৎ বায়ুর মান আরও উন্নত করার ক্ষেত্রে গবি মরুভূমির প্রাকৃতিক ধূলিকণাই এখন অন্যতম প্রধান বাধা। উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ও কম্পিউটার মডেলিং এর মাধ্যমে গবেষকরা দেখছেন মরুভূমিতে স্থাপিত সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত তিনটি প্রধান উপায়ে ধূলি দূষণ নিয়ন্ত্রণ করছে। চীন তার 2060 সালের কার্বন নিরপেক্ষতার লক্ষ্যমাত্রা অর্জনের সৌর বিদ্যুতের এই সম্প্রসারণ অব্যাহত রাখলে গবি মরু অঞ্চলে সোলার ফার্মের ক্ষেত্রে বর্তমানের তুলনায় প্রায় 11 গুণ বৃদ্ধি পাবে। বিজ্ঞানীদের মডেলিং অনুযায়ী এই বিশাল আকারের সোলার পার্ক স্থাপনের ফলে গবি মরুভূমি থেকে ধুলা নির্গমন প্রায় 12% এবং বাতাসে ধূলিকণার পরিবহন প্রায় 21% কমে যাবে। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের এবারের বিজ্ঞান বিষয়। এতক্ষণ বিজ্ঞান বিশ্বের পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি শুভ আনোয়ার। নতুন আরো তথ্যবহুল ও অজানা বিষয় নিয়ে প্রতি সপ্তাহে সোমবার হাজির হব আপনাদের সামনে। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
5: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন ব্যবসা বাণিজ্য। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু খোঁজাজা প্রেমা। যদি কারখানার কর্মশালায় ব্যক্তিগতভাবে পরিদর্শন না করেন, আপনি সত্যিকারভাবে চীনের উদ্ভাবনের মাত্রা, গতি ও গঠন অনুভব করতে পারবেন না। গ্লোবাল শিপিং বিজনেস নেটওয়ার্ক GSBN-এর CEO বার চ্যান্ড চেন সম্প্রতি এ কথা বলেন। রয়টার্সের সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিলে তিনি তিনটি শহর জুড়ে একটি রোবট ও উদীয়মান প্রযুক্তি প্রতিনিধি দলে অংশ ছিলেন। সম্প্রতি বেশ কিছু বিদেশি প্রতিনিধি দল হাজার হাজার মাইল ভ্রমণ করে চীনে এসে ও চীনা কারখানায় প্রবেশ করে অভিজ্ঞতা অর্জন করে। আগে চীনা প্রতিষ্ঠানগুলো উচ্চতর প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য বিদেশে লোক পাঠাত। বর্তমানে বিদেশি পরিদর্শন দল চীনা প্রতিষ্ঠানগুলোর কর্মশালা থেকে অভিজ্ঞতা অর্জন করছে। সবেমাত্র শেষ হওয়া গ্রীষ্মকালীন ছুটিতে কারখানায় প্রবেশ করা অভ্যন্তরীণ পর্যটনের একদিন নতুন প্রবণতা হয়ে ওঠে। পরিসংখ্যা অনুসারে সংশ্লিষ্ট ভ্রমণ পণ্যগুলোর বুকিংয়ের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। অনেক বিদেশি পর্যটক আধুনিক শিল্প কারখানা পরিদর্শন করে চীনের বুদ্ধিমান উৎপাদন প্রযুক্তির শক্তি অনুভব করেন বা করছেন। শাওমি কর্পোরেশন সূত্রে জানা গেছে, চলতি বছরের 17 সেপ্টেম্বর পর্যন্ত শাওমি অটো সুপার ফ্যাক্টরি মোট 3.3 লাখ প্রেজেন্ট টাইমস দেশি বিদেশি পরিদর্শককে অভ্যর্থনা জানিয়েছে। চলতি বছর ফ্যাক্টরির লক্ষ্য হল 2 লাখ প্রেজেন্ট টাইমস পরিদর্শক অভ্যর্থনা জানানো। আগে বিদেশি পরিদর্শক দল চীনে আসত, নিজেদের পণ্য বিক্রি করার সুযোগ খুঁজতে, চীনে সরবরাহ শৃঙ্খল বিনাশ করতে। তখন প্রযুক্তির বড় অংশ ছিল বিদেশিদের হাতে। চায়না এন্টারপ্রাইজ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান গবেষক লি জিন এই কথা জানান, কিন্তু বর্তমানে পরিস্থিতি উল্টে গেছে। সম্প্রতি বিদেশি পরিদর্শক দল চীনা কারখানা পরিদর্শনে আসছে। চীনের উদ্ভাবনী দক্ষতা এবং শিল্পায়ন বাস্তবায়নের ক্ষমতার কারণে তারা আরও অগ্রণী উৎপাদন পরিকল্পনা এবং বুদ্ধিমান রূপান্তর পরিকল্পনা অনুসন্ধান করতে চান। শাওমি থেকে ইউনিট্রি রোবোটিক্স পর্যন্ত, হায়ার এয়ার কন্ডিশনার থেকে অ্যাটম রোবট পর্যন্ত এইসব বিদেশি পরিদর্শক দলের কাঙ্ক্ষিত স্থানের মধ্যে অধিকাংশই বেসরকারি প্রতিষ্ঠানগুলির কর্মশালা। পরিসংখ্যা অনুযায়ী জাতীয় পর্যায়ের বিশেষায়িত স্বতন্ত্র ও উদ্ভাবনী বেসরকারি প্রতিষ্ঠানের হার 80% বেশি। দ্রুত উদীয়মান বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলি ঠিক তাদের হার্ড স্কিল দিয়েই ভবিষ্যতের প্রযুক্তির গতিপথ নির্ধারণ করছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুধু স্বয়ংক্রিয় সরঞ্জাম প্রয়োগ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়ার ডিজিটাইজেশন ও বুদ্ধিমত্তা অন্বেষণ করে। KPMG China Economic Research Institute-এর প্রধান ছাই ওয়াই এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন, চীনের অনেক বেসরকারি প্রতিষ্ঠান AI খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। জ্যাক টেকনোলজি কোম্পানি লিমিটেড একটি ঐতিহ্যবাহী সেলাই সরঞ্জাম কারখানা থেকে শুরু করে বৈশ্বিক বুদ্ধিমান পোশাক সরঞ্জাম শিল্পে শীর্ষস্থানীয় হয়ে ওঠে। এই প্রতিষ্ঠান শিল্প সেলাই মেশিন বিক্রিতে টানা বহু বছর ধরে বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে। বিশ্বের বাতিঘর কারখানার তালিকায় চীনা বেসরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরও উজ্জ্বল। লি জিন বলেন, চীনা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণের শৃঙ্খল সংক্ষিপ্ত, বাজার অত্যন্ত সংবেদনশীল, পরীক্ষাগালের সাফল্য পরীক্ষা নিরীক্ষার জন্য দ্রুত উৎপাদন লাইনে আনা চাই। পরিপক্ক গণ উৎপাদন সমস্যার সমাধানে পরিপক্ক, AD 진아 베 쇼르가리 프로디션 굴로르 보이시시도 모이 아고쇼 쇼크디 에본 에몬 슈비타 자 오네그 비데시 보로 프로디션넷 네이 아차 프리오스로다 에도콘 슌렌 아스게르 베보샤 바니초 쇼나르초 노 도노바드
1: শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। এবার শুনবেন চীনের আজকের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা প্রবাহ।
2: সমসাময়িক ঘটনা প্রবাহ পরিবেশনায় সঙ্গে আছি আমি আফরিন মিম
3: এবং আমি মাহমুদ হাশিম।
2: চীনের 140তম আমদানি ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। এ সময় তিনি মূল বক্তব্য দেবেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হো ইয়াতং এ তথ্য জানান। হো ইয়াতং জানান, দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচু শহরে আগামী 15 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত 140তম ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হবে। ক্যান্টন ফেয়ার চীনের অন্যতম গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানি বাণিজ্য মেলা। এ মেলায় বিভিন্ন দেশের ব্যবসায়ী ও প্রতিষ্ঠান অংশ নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ পায়।
3: চীন ও ভিয়েতনামের দুই দল এবং রাষ্ট্রের শীর্ষ নেতাদের কৌশলগত দিক নির্দেশনা অনুসরণ করে দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। রোববার বেইজিংয়ে ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মানের সঙ্গে বৈঠকে কথা বলেন চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন সিপিপিসিসির জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। বৈঠকে চীন ও ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে আলোচনা করেন দুদেশের শীর্ষ পর্যায়ের নেতারা। এ সময় ওয়াং হুনিং বলেন, কয়েকটি নীতির সামগ্রিক লক্ষ্য সামনে রেখে সব ক্ষেত্রে পারস্পরিক লাভজনক সহযোগিতা এগিয়ে নেওয়া এবং চীন ভিয়েতনাম অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার উপর তিনি গুরুত্ব দেন। ওয়াং আরও বলেন, দুদেশের আধুনিকায়নের অগ্রযাত্রায় পারস্পরিক অবদান রাখতে

0: সোমবার প্রকাশিত নির্দেশনায় জানানো হয়, প্যারাগুয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী গুস্তাভো এমিল দিও ভিয়াত সামানিগো এবং বেলজিয়ামের পররাষ্ট্র, বৈদেশিক বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফ্রান্সিস ফনসেকার চীনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় মূল চীনের পাশাপাশি হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলেও তাদের ভিসা প্রদান কিংবা প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে চীনের অভ্যন্তরে বিদ্যমান যে কোনো সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তির জন্য উক্ত দুই মন্ত্রীর সাথে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন, পারস্পরিক সহযোগিতা বা যে কোনো উদ্যোগে অংশ নেওয়ার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং। চীনের সার্বিক সার্বভৌমত্ব এবং এক চীন নীতি বজায় রাখতে এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়।
1: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বিশেষ প্রতিনিধি হিসেবে আগামী 15 অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠেয় এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধি বিষয়ক সপ্তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরো সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। 14-20 অক্টোবর পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজারবাইজান, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো ও বুলগেরিয়া সফর করবেন।
0: জাপানের উচিত নিজ দেশের ন্যায়ের কণ্ঠস্বর শোনা এবং সেটাকে গুরুত্ব দেওয়া। চীন জাপান সম্পর্কের অবনতির কারণ এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের প্রসঙ্গে এ মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং। সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সম্প্রতি জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাপান আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সমিতির চেয়ারম্যান চীন সফরকালে বলেছেন, চীন জাপান সম্পর্কের অবনতির জন্য জাপান নিজেই দায়ী এবং পরিস্থিতির উন্নয়নে জাপান সরকারের উদ্যোগ নেওয়া উচিত। তিনি আরো বলেন, জাপানের অভ্যন্তরেও এমন মত রয়েছে যে ঐতিহাসিক দায়িত্ব এড়ানোর প্রচেষ্টা দেশটির চীন নীতিকে ভুল পথে পরিচালিত করছে। এ অবস্থায় জাপান সরকারকে সমস্যার মুখোমুখি হয়ে সেগুলোর সমাধান করার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে চীনের অবস্থান কি? জবাবে মাওনিং বলেন, এসব বক্তব্য জাপানের দূরদর্শী ব্যক্তিদের যুক্তিবোধ ও বিবেকের প্রতিফলন। চীন এ ধরনের বক্তব্যকে স্বাগত জানায়। তাদের কথায় সমস্যার মূল নিহিত রয়েছে ইতিহাস ও চীন সম্পর্কে জাপানের ক্ষমতাসীনদের গুরুতর ভুল ধারণা এবং দৃষ্টিভঙ্গির বিচ্যুতির মধ্যে। এসব ভুল চীন জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে মারাত্মকভাবে দুর্বল করে দিচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতি কোনো পক্ষের স্বার্থেই নয় এবং এর সম্পূর্ণ দায় জাপানের।
1: চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছে, প্রবৃদ্ধির নতুন চালিকা শক্তিগুলোও গতি পেয়েছে। রোববার প্রকাশিত ভোগ, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সরকারি উচ্চ ঘনত্বের উপাত্তে এই চিত্র উঠে এসেছে। জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অধীন রাষ্ট্রীয় তথ্য কেন্দ্রের প্রকাশিত উপাত্ত অনুযায়ী ভোক্তা পুনরুদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। তৃতীয় প্রান্তিকে অফলাইন লেনদেনের মাধ্যমে ভোগ ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় 2.6% বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধির হার বেড়েছে 0.7% পয়েন্ট। সেপ্টেম্বরে অফলাইন লেনদেনের মাধ্যমে ভোগ ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় 3.1% বেড়েছে। আগস্টের তুলনায় প্রবৃদ্ধির হার বেড়েছে 0.5% পয়েন্ট। এর মধ্য দিয়ে টানা 3 মাস ভোগ ব্যয়ে প্রবৃদ্ধি বজায় রয়েছে।
0: সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্পখাতের রূপান্তর ও নগর পুনরুজ্জীবনের বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চীনের মধ্যাঞ্চলীয় হনান প্রদেশের লুওইয়াং শহরে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন শহরের মেয়র ও নগর প্রতিনিধিরা। 2026 গ্লোবাল মেয়র্স ডায়ালগে 10টিরও বেশি দেশের প্রায় 100 জন মেয়র, নগর প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ অংশ নেন। শুক্রবার থেকে রোববার পর্যন্ত আয়োজিত এই সংলাপের সমাপ্তি ঘটে নগর সভ্যতা বিষয়ক লুওইয়াং ঐক্যমত ঘোষণার মধ্য দিয়ে। এতে জনকেন্দ্রিক উন্নয়ন, পরিবেশ বান্ধব রূপান্তর এবং বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দেওয়া হয়। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বুদ্ধিদীপ্ত উৎপাদন ব্যবস্থা এবং নগর পুনরুজ্জীবনকে কেন্দ্র করে বিভিন্ন ঐতিহাসিক স্থান, শিল্প প্রতিষ্ঠানে 3টি বিশেষ আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
1: বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম বাড়তে থাকায় এআই প্রযুক্তির দ্রুত বিকাশ থেকে সৃষ্ট নতুন ঝুঁকি মোকাবিলায় পূর্ণাঙ্গ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ জোরদার করেছে চীন। সাম্প্রতিক কয়েকটি ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। ওপেন এআই এর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী গত 20 সেপ্টেম্বর গবেষণামূলক পর্যায়ের একটি এআই এজেন্ট ডিএনএস ব্যবস্থা ব্যবহার করে একটি উন্মুক্ত চ্যাটবটের মাধ্যমে প্রবেশাধিকার নিয়ে তার সুরক্ষিত পরীক্ষামূলক পরিবেশ থেকে বেরিয়ে যায়। এই ঘটনার পর ওপেন এআই তাদের সর্বশেষ প্রজন্মের মডেলের প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। গত 3 মাসে এ ধরনের দ্বিতীয় স্থগিতাদেশ এটি। সর্বশেষ তথ্য অনুযায়ী আগস্টের শেষ নাগাদ চীনে এক

0: 1112টি উৎপাদনমূলক এআই পরিষেবা নিয়ন্ত্রণমূলক নিবন্ধন সম্পন্ন করেছে, পাশাপাশি 731টি অ্যাপ্লিকেশন বা কার্যক্রম নিবন্ধিত হয়েছে। এআই এর প্রয়োগে অনিয়ম দমনে চীনের সাইবার স্পেস প্রশাসন একটি বিশেষ অভিযানও শুরু করেছে। অভিযানের প্রথম পর্যায়ে নিয়ম লঙ্ঘনের দায়ে 14,000-এরও বেশি এআই পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
1: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও শেনচেনের মধ্যে যাতায়াত আরও সহজ করতে আধুনিকায়ন করা হুয়াংকাং বন্দর চালু হয়েছে সোমবার। রোববার শেনচেনে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে বন্দরটির কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। নতুন করে নির্মিত এই বন্দরের শুল্ক ও অভিবাসন কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা যাবে। কর্তৃপক্ষের প্রত্যাশা, এর ফলে চীনের কুয়াংতুং, হংকং, ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে যোগাযোগ বাড়বে এবং সীমান্ত পারাপার সহজ হবে। বন্দরটিতে সহযোগিতামূলক পরিদর্শন ও যৌথ ছাড়পত্র পদ্ধতি চালু করা হবে। এর আওতায় যাত্রী ও যানবাহনের জন্য 24 ঘণ্টা সীমান্ত পারাপারের সেবা পাওয়া যাবে। নতুন ব্যবস্থায় সীমান্ত পার হতে প্রয়োজনীয় সময় প্রায় 30 মিনিট থেকে কমে 5 মিনিটে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
0: 2026 সালের অভিযোগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া শীর্ষক সংস্কার উদ্যোগের অংশ হিসেবে নির্মিত প্রামাণ্যচিত্র ইউর ভয়েস 2 রোববার বেইজিং এ প্রদর্শিত হয়। বেইজিং পৌর সরকার, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং চীনের বিজ্ঞান একাডেমির কর্মকর্তারা এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রায় 450 জন অতিথি এতে অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন কয়েকটি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন শহরের নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার প্রধান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ ও পণ্ডিত, অভিযোগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া শীর্ষক ব্যবস্থার মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ। 2 বছর আগে সিএমজি প্রযোজিত ইউর ভয়েস প্রামাণ্যচিত্রে বেইজিং এর 1 2 3 4 5 হটলাইনে প্রাপ্ত নাগরিক কলগুলোকে সূত্র হিসেবে ব্যবহার করে অভিযোগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া শীর্ষক সংস্কারকে আরও গভীর করার ক্ষেত্রে বেইজিং এর উদ্ভাবনী কার্যক্রমকে ব্যাপকভাবে তুলে ধরা হয়েছিল। মুক্তির পর প্রামাণ্যচিত্রটি 8 কোটি ইউএনের বেশি আয় করে, যা একটি রেকর্ড। এটি নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং সেন্ট পিটার্সবার্গের মতো শহরগুলিতেও প্রদর্শিত হয় এবং গোল্ডেন রোস্টার অ্যাওয়ার্ডে সেরা তথ্যচিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতে নেয়। এর সিকুয়েল হিসেবে ইউর ভয়েস 2 প্রায় 1 বছর ধরে চিত্রায়িত হয়, যেখানে প্রায় 500 ঘণ্টার ফুটেজ সংগ্রহ করা হয় এবং সমাজের সর্বস্তরের প্রায় 100 জনের সাক্ষাৎকার নেওয়া হয়। এরই সঙ্গে শেষ হলো সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আজকের পরিবেশনা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মাহমুদ হাশিম
1: এবং আমি আফরিন মিম।

0: আপনারা শুনছেন বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না, সহযোগিতায় আপন নিবাস।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? সুরের ধারায় আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফেফে। বন্ধুরা, এখন শুনুন গার ভাবনা গান্দে, গানের গন্ধ শিল্পী উচি সেন। গানের কোথায় ফুটে ওঠে সে ভাবনার গল্প, যখন কাউকে না দেখেও সব সময় মনে পড়ে, দিনে রাতে ঘুমে জাগরণে শুধু সে মানুষটির ছায়া। গানের সুরে সুরে ভেসে আসে সে আবেশের সুর, যা ভালোবাসার গভীরতা বুঝতে সাহায্য করে। কার ভাবনা শোনার পর মনে হবে আপনি কাকে ভাববেন? আচ্ছা শুনুন গান।

আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়। 89.6 FM.

Welcome to Radio Today from 89.6. আর আমি নুসরাত কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে। আজকের দিনে কিন্তু আমরা আড্ডা দিচ্ছি না। সো যারা যারা আমার মতো মুভি প্রেমিক আছেন তাদের জন্য বলতে চাই যে মুভির আসল জাদু কিন্তু শুধু পর্দায় নয়, অনুভবে। বাংলাদেশের নাম্বার ওয়ান স্টার সিনেপ্লেক্স আপনাকে দিচ্ছে দুর্দান্ত মুভি এক্সপিরিয়েন্স। প্রিয়জনকে সাথে নিয়ে হারিয়ে যান প্রতিটা মুহূর্তে। স্টার সিনেপ্লেক্স এর একমাত্র রেডিও পার্টনার কিন্তু আমরাই, রেডিও টুডে ফ্রম 89.6। সামনে কিন্তু অনেক দারুণ দারুণ মুভি আসছে, সো আপনি কোনটা দেখতে যাবেন সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট করতে থাকুন। ইন দ্য মেন টাইম আমরা একটা দারুণ গান শুনে আসি, চলো।

0: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। শুনে নিন বিশেষ একটি অনুষ্ঠান।
1: আধুনিক বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয়। জীবনকে আরো সহজ ও সুন্দর করতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিশ্বের তাবত বিজ্ঞানীরা। জ্ঞান বিজ্ঞানের নিত্য নতুন নানা খবর নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান বিশ্ব। বিজ্ঞান বিশ্বের 194তম পর্ব আজ আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শুভ আনোয়ার। বহুকাল ধরে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে আসছিলেন ধানের অঙ্কুরোদ্গম থেকে শুরু করে সোনালি শীষে রূপান্তরের জটিল কোষীয় কৌশল উন্মোচন করতে। সেই অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন চীনা বিজ্ঞানীরা। উদ্ভাবন করেছেন বিশ্বের প্রথম ত্রিমাত্রিক স্প্যাটিও টেম্পোরাল সেল অ্যাটলাস বা ধানের পূর্ণাঙ্গ কোষীয় মানচিত্র। বিস্তারিত থাকছে আমার করা একটি প্রতিবেদনে। একটি ক্ষুদ্র ধান বীজ থেকে কীভাবে চারা গজায়, কীভাবে তা ধীরে ধীরে বেড়ে ওঠে সবুজ থেকে সোনালী ধানের শীষে পরিণত হয়, তার সুনির্দিষ্ট কোষীয় প্রক্রিয়াগুলো অনুধাবন করা কৃষিবিজ্ঞানে এতদিন এক বড় চ্যালেঞ্জ ছিল। এবার সেই দীর্ঘদিনের জটিল বাধা দূর করে ধানের পূর্ণাঙ্গ জীবনচক্র ট্র্যাকিং এর মাধ্যমে বিশ্বের প্রথম ত্রিমাত্রিক স্প্যাটিও টেম্পোরাল সেল অ্যাটলাস বা কোষীয় মানচিত্র তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাদের এই সাফল্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী সেলে প্রকাশ করা হয়। এই বিশাল ও জটিল বৈজ্ঞানিক কর্মযজ্ঞটি সফল করতে দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অবস্থিত ইয়ানচৌয়ান ন্যাশনাল ল্যাবরেটরির নেতৃত্বে মোট 12টি গবেষণা প্রতিষ্ঠান এক ছাতার নিচে এসে কাজ করে। এতে যৌথভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে চীনের শীর্ষস্থানীয় বায়োটেক প্রতিষ্ঠান বিজিআই রিসার্চ এবং হুয়াচং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। গবেষকরা ব্যাপক পরিচিত জাপনিকা জাতের চংহুয়া 11 ধানের ওপর মূল পর্যবেক্ষণগুলো পরিচালনা করেন। এর জন্য তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত স্পেশিয়াল ওমিক্স, সিঙ্গেল সেল ওমিক্স এবং হাই থ্রুপুট সিকোয়েন্সিং প্রযুক্তির এক অভিনব সমন্বয় ঘটান। গবেষণার সার্বিক গভীরতা ও প্রাপ্ত বিশাল তথ্যভাণ্ডার সত্যি বিস্ময়কর। বিজ্ঞানীরা ধানের মোট 10 ধরনের প্রধান অঙ্গ ও টিস্যু এবং বৃদ্ধির 61টি ধারাবাহিক পর্যায়কে এই গবেষণার আওতায় আনেন। এতে 850,000-এর বেশি উচ্চমানের একক নিউক্লিয়াস ডেটা সেট এবং 340,000-এর বেশি স্পেশিয়াল ডেটা ইউনিট বিশ্লেষণ করে 119টি কোষের প্রকার ও 133টি সাবটাইপ নিখুঁতভাবে চিহ্নিত করা সম্ভব হয়। এই উচ্চ রিজলিউশনের সেল অ্যাটলাসের মাধ্যমে এখন থেকে প্রতিটি কোষের মলিকুলার বৈশিষ্ট্য, সুনির্দিষ্ট অবস্থান এবং সময়ের সঙ্গে বৃদ্ধির পর্যায়ে তাদের রূপান্তর স্পষ্ট ও দৃশ্যমানভাবে পর্যবেক্ষণ করা যাবে, যা ধান গাছ গঠনের অভ্যন্তরীণ কোষীয় সহযোগিতা অনুধাবনে যুগান্তকারী হাতিয়ার হিসেবে কাজ করবে। শুধু কোষীয় মানচিত্র তৈরি করেই ক্ষান্ত হননি এই গবেষকরা। বিশ্বব্যাপী ধান গবেষণাকে এক ধাক্কায় বহু দূর এগিয়ে নিতে তৈরি করেছেন একটি সিঙ্গেল সেল ফাউন্ডেশন মডেল। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মডেলটি বিপুল পরিমাণ ওমিক্স ডেটা অতি দ্রুত শনাক্তকরণ এবং বিশ্লেষণে বিপ্লব আনবে। এর ফলে ধানের ফলন ও মান বৃদ্ধিকারী গুরুত্বপূর্ণ জিনগুলো খুব দ্রুত চিহ্নিত করা যাবে, যা অতি অল্প সময়ে প্রতিকূল পরিবেশে সহনশীল ও উচ্চ ফলনশীল ধানের নতুন জাত উদ্ভাবনে বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে। কৃষিবিজ্ঞানীদের মতে চীনা গবেষকদের তৈরি সেল অ্যাটলাস কেবল ধান নয়, বরং ভবিষ্যতে অন্যান্য শস্যের কোষীয় রহস্য উন্মোচনেও ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। এটি কেবল গবেষণাগারের এক সাফল্য নয়, বরং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যার ক্ষুধা মেটাতে এবং খাদ্য সংকট দূর করতে নতুন আশা। মানব সভ্যতার অগ্রগতিতে সূক্ষ্ম সময় পরিমাপের প্রয়োজনীয়তা যখন প্রথাগত পারমাণবিক ঘড়ির সক্ষমতাকে স্পর্শ করে ফেলে, ঠিক তখনই আবির্ভূত হয়েছে নতুন প্রজন্মের অতি নিখুঁত প্রযুক্তির নিউক্লিয়ার অপটিক্যাল কুলক। বিস্তারিত থাকছে লুৎফর কবিরের কণ্ঠে।
2: বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের সময়ে পরিমাপের সূক্ষ্মতা সবসময় এক অনন্য মাইলফলক। বহুকাল ধরে বিশ্বের সবচেয়ে নির্ভুল সময় গণনার ভিত্তি হিসেবে কাজ করে আসছে প্রথাগত পারমাণবিক ঘড়ি। তবে আধুনিক বিজ্ঞানের চাহিদা এতটাই সুনির্দিষ্ট, পরমাণু ইলেকট্রন লেভেলের উপর ভিত্তি করে চলা এই পারমাণবিক ঘড়িগুলোর সীমানাও অতিক্রান্ত হতে চলেছে। সময় মাপার সেই চিরাচরিত ধারণাকে বদলে দিয়ে আবির্ভূত হয়েছে নতুন প্রজন্মের অতি নিখুঁত প্রযুক্তি, নিউক্লিয়ার অপটিক্যাল ক্লক। একক পরমাণুর ইলেকট্রনের উপর নির্ভর না করে সরাসরি থোরিয়াম 229 পরমাণু নিউক্লিয়াসের ভেতরের শক্তি পরিবর্তনকে টাইম রেফারেন্স বা সময় মাপার মাপকাঠি হিসেবে ব্যবহার করে এই ঘড়ি তৈরি করা হয়েছে। প্রখ্যাত আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িক নেচারে এই গবেষণা সংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে। প্রচলিত পারমাণবিক ঘড়িগুলোতে পরমাণুর কেন্দ্রকে ঘিরে ঘুরে চলা ইলেকট্রন শক্তির স্তরান্তরকে সময় মাপার স্পন্দন হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু নতুন এই নিউক্লিয়ার অপটিক্যাল ক্লকের মূল পার্থক্য হল এটি পরমাণুর বাইরের ইলেকট্রনের উপর নির্ভর না করে সরাসরি পরমাণুর গভীরতম কেন্দ্র নিউক্লিয়াসের ভেতরের শক্তি পরিবর্তনকে সময় পরিমাপের মূল মাপকাঠি হিসেবে গ্রহণ করে। আজকের দিনের প্রচলিত সর্বাধুনিক অপটিক্যাল ঘড়িগুলো পরমাণুর বাইরের স্তরে থাকা ইলেকট্রনের গতিবিধি বা রূপান্তরের উপর ভিত্তি করে কাজ করে। তবে পরমাণুর আকার তুলনামূলক বড় হওয়ায় এগুলো বাহ্যিক পরিবেশে নানা বিঘ্ন ও তাপীয় ওঠানামার দ্বারা কিছুটা প্রভাবিত হয়। এর বিপরীতে পরমাণুর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় বাইরের পরিবেশের প্রতিকূল প্রভাব থেকে এটি প্রায় মুক্ত থাকে, ফলে এটি ভবিষ্যতে আরও অনেক বেশি নিখুঁত ও নির্ভুল সময় মাপার মানদণ্ড তৈরি করতে সক্ষম। মহাকাশ গবেষণা, স্যাটেলাইট নেভিগেশন এবং ডিপ স্পেস এক্সপ্লোরেশনের মতো ক্ষেত্রে যেখানে অত্যন্ত সূক্ষ্ম সময়ের হিসাব বা নিখুঁত টাইমকিপিং অপরিহার্য, সেখানে এই প্রযুক্তির ব্যবহার বিপ্লব ঘটাতে পারে। সিংহুয়া ইউনিভার্সিটির গবেষক তিং শি চিয়ানের নেতৃত্বে চীনা বিজ্ঞানীরা এই ঘড়ি তৈরিতে বড় কয়েকটি বাধা সফলভাবে পার করেছেন। প্রথমত, থোরিয়াম 229 পরমাণুর ভেতরের শক্তি পরিবর্তন নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার জন্য 148 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি বিশেষ অতিবেগুনী লেজার দরকার ছিল। বিশ্বের প্রথম দল হিসেবে তিং চিশিয়ানের গবেষকরাই এই বিশেষ লেজারটি তৈরি করেন।
1: আপনারা শুনছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞান বিশ্ব, সঙ্গে আছি আমি শুভ আনোয়ার। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে চীনের বিশাল সোলার পার্কগুলোর ভূমিকা সর্বজন বিদিত। তবে নতুন এক গবেষণায় উন্মোচিত হয়েছে এক চমকপ্রদ দ্বিমুখী সাফল্য। গোবি মরুভূমির বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলো কেবল কার্বন নির্গমনই কমাচ্ছে না, বরং মরুভূমির ক্ষতিকর ধূলিঝড় প্রশমিত করে বাতাসকে পরিচ্ছন্ন রাখতেও ঢাল হিসেবে কাজ করছে। বিস্তারিত থাকছে আমার করা আরও একটি প্রতিবেদনে। চীনের উত্তর জুড়ে প্রতি বসন্তে নেমে আসে ধূলিঝড়, কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন এক বিস্ময়কর ইতিবাচক প্রভাবের। গোবি মরুভূমি এবং তার আশেপাশের গড়ে তোলা বিশালাকার সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলো কেবল কার্বনের ব্যবহারই কমাচ্ছে না, বরং শহরগুলোতে ছড়িয়ে পড়া ধূলি দূষণ প্রশমনেও বড় ভূমিকা রাখছে। নানজিং ইউনিভার্সিটির গবেষক ইয়েথিং হাও এবং তার সহযোগীদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, 2060 সালের মধ্যে চীনের কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে গোবি মরু অঞ্চলে সোলার প্যানেলের পরিধি বাড়ালে উত্তর চীনে বসন্তকালীন বায়ুবাহিত ধূলিকণার ঘনত্ব গড়ে প্রায় 14% পর্যন্ত কমে আসতে পারে। আন্তর্জাতিক সাময়িকী জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স এ তাদের গবেষণাটি প্রকাশ করা হয়। মরু অঞ্চল থেকে ধূলিকণা বাতাসে উড়ে বৈশ্বিক বায়ু দূষণের এক বড় কারণ হয়ে দাঁড়ায়। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 200 মেট্রিক টন ধুলা বাতাসে মেশে। গোবি মরুভূমি থেকে শক্তিশালী বাতাসের তোড়ে খনিজ কণা ও মাটি শয়ে শয়ে কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেজিং এর মতো বড় শহরগুলোতে আছড়ে পড়ে। 2013 সালে চীন জাতীয় বায়ুমান কার্য পরিকল্পনা চালু করার পর জীবাশ্ম জ্বালানি ধোঁয়া কমিয়ে সূক্ষ্ম কণা উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে। তবে এর ফলে মোট বায়ু দূষণের মাঝে তুলনামূলক বড় আকৃতির ধূলিকণার অনুপাত 2013 সালে 55% থেকে বেড়ে 2023 সালে 65% দাঁড়িয়েছে। অর্থাৎ বায়ুর মান আরো উন্নত করার ক্ষেত্রে গোবি মরুভূমির প্রাকৃতিক ধূলিকণাই এখন অন্যতম প্রধান বাধা। উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ও কম্পিউটার মডেলিং এর মাধ্যমে গবেষকরা দেখছেন মরুভূমিতে স্থাপিত সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত তিনটি প্রধান উপায়ে ধূলি দূষণ নিয়ন্ত্রণ করছে। চীন তার 2060 সালের কার্বন নিরপেক্ষতার লক্ষ্যমাত্রা অর্জনের সৌর বিদ্যুতের এই সম্প্রসারণ অব্যাহত রাখলে গবি মরু অঞ্চলে সোলার ফার্মের ক্ষেত্রে বর্তমানের তুলনায় প্রায় 11 গুণ বৃদ্ধি পাবে। বিজ্ঞানীদের মডেলিং অনুযায়ী এই বিশাল আকারের সোলার পার্ক স্থাপনের ফলে গবি মরুভূমি থেকে ধুলা নির্গমন প্রায় 12% এবং বাতাসে ধূলিকণার পরিবহন প্রায় 21% কমে যাবে। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের এবারের বিজ্ঞান বিষয়। এতক্ষণ বিজ্ঞান বিশ্বের পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি শুভ আনোয়ার। নতুন আরও তথ্যবহুল ও অজানা বিষয় নিয়ে প্রতি সপ্তাহে সোমবার হাজির হব আপনাদের সামনে। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।

আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM।

0: মাথায় কি গোবর ঠাসা আছে? জল ফেলছিস আমার মেয়ের উপরে, হারাম জাদা মারবো এক চট।
1: আট কুড়োর বেটা,
0: আমার আমার মেয়েকে বিয়ে করা হচ্ছে,
1: লক্ষ্যর কথা।

Dosomit Csaj FM.

তারা শুনছেন রেডিও টুডে 89.6 FM. রেডিও টুডে 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়।